এবং স্বাস্থ্য সম্পদ রাতে 8:30, 8:40 গীত অতীত দাসকাঠিয়া গীত শুণবে রাতে 10টায় রাতে 10:30 একক হিন্দি কথাচিত্রর গীত এথিলা আজি আমকেন্দ্রর প্রচার হওয়াকু থিবা কার্যক্রমগুলিক সম্পর্কের সূচনা আকাশবাণী বারিপদা পরবর্তী কার্যক্রমর ঘোষণা শুনিপারিবে টিকিয়ে পরে।

0: আকাশবাণীর দ্বৈভাষিক ফোন ইন কার্যক্রম পব্লিক স্পিক আজ রাতে 9:30 অগ্নিসুরক্ষা নিরাপত্তা সচেতনতা বিপদ হ্রাস ও বিপর্যয় প্রশমন শীর্ষক আলোচনার প্রচার করা সুরক্ষা মন্ত্রণালয় অগ্নি পরামর্শদাতা প্রশান্ত লোঙ্কর এবং দিল্লি অগ্নিসেবা নির্দেশক অতুল গর্গ আলোচনায় অংশগ্রহণ করবে। কার্যক্রম সময় শ্রোতামানে সে প্রশ্ন পচারি পারে। এথিপাই সে 01 2 3 7 1 7 1 1 7 2 3 3 1 4 4 4 2 3 3 1 0 4 8 1 এবং 2 3 7 1 7 1 0 6 নম্বর ডায়াল করা পড়ব। এ ব্যতীত শ্রোতামানে 9 2 8 9 0 9 4 0 4 4 নম্বর হোয়াটসঅ্যাপ এবং সামাজিক গণমাধ্যম এক্সরে হ্যাশট্যাগ আস্ক এআইআর মাধ্যমে প্রশ্ন পচারি পারে। কুন্নো জাতীয় উদ্যানরে আজ মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব দুইটি চিত্তাবাঘ ছাড়বে। 2022 সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুন্নো জাতীয় উদ্যানরে নামিবিয়ারু অণাযাইথিবা 8টি চিত্তাবাঘকু রাখিবা সহ প্রজেক্ট চিত্তা পদক্ষেপ আরম্ভ করেছিলেন। নামিবিয়ারু চিত্তাবাঘ আসিবা বিশ্বর প্রথম অন্তর্মহাদেশীয় চিত্তা স্থানান্তর পদক্ষেপ রহিতিলা। 2023 মাসে দক্ষিণ আফ্রিকার 12টি এবং গত ফেব্রুয়ারি মাসে বোতসোয়ানার আসিথিবা 9টি চিত্তাবাঘকু মধ্য সেঠারে ছড়া যাইছি। আইপিএল ক্রিকেটের গতকাল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু বিজয়ী হয়েছে। রায়পুরে খেলা যাই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু 2 উইকেট পরাস্ত করেছে। টস জিতি বেঙ্গালুরু প্রথম বোলিং করা নিষ্পত্তি। মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত 20 ওভরের 7 উইকেট বিনিময়ে 166 রন সংগ্রহ করেছিল। রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু পক্ষ ভুবনেশ্বর কুমার 4টি উইকেট অক্তিয়ার করে 167 রনের বিজয় লক্ষ্যক রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু 8 উইকেট বিনিময়ে হাসল করে। ভুবনেশ্বর কুমার প্লেয়ার অফ দি ম্যাচ বিবেচনা করা যাইছি। গতকালের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস 5 উইকেটে লক্ষ্ণ সুপার জায়ান্টসকু পরাস্ত করেছিলা। আজ পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস মধ্যে ম্যাচ খেলা যাব। ধর্মশালাস্থিত হিমাচল প্রদেশ ক্রিকেট আসোসিয়েশন স্টাডিয়ামে এই ম্যাচ সন্ধ্যা 7:30 আরম্ভ হব। মুখ্য সংবাদগুলো পুনে সোমনাথ অমৃত পর্ব 2026 আজ যোগদে কুম্ভাভিষেক নীতিরে অংশগ্রহণ করবে প্রধানমন্ত্রী। পেট্রোল ও ডিজেল ব্যবহার হ্রাস করা সহ অনাবশ্যক সোনাক্রয় এবং বিদেশ যাত্রার বিরত রহিবা দেশবাসী প্রধানমন্ত্রী আহ্বান। আসামে সরকার গঠন লাগে এনডিএ বিধায়ক দল নেতা হিমন্ত বিশ্বশর্মা আমন্ত্রণ কলে রাজ্যপাল। আমেরিকা অগ্রাহ্য কলা ইরানর সদ্যতম শান্তি প্রস্তাব এবং আইপিএল ক্রিকেটের গতকাল 2টি ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস বিজয়ী। সংবাদ শেষ হলো।
1: ଓଡ଼ିଆରେ ସମ୍ବାଦ ଶୁଣିଲେ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ ଆକାଶବାଣୀ ବାରିପଦା। ସମୟ 7:25 ଆରମ୍ଭ କରୁଛୁ ସୂଚନା ଏବଂ ମୂର୍ଚ୍ଛନାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ପରିକ୍ରମା। କାର୍ଯ୍ୟକ୍ରମଟିକୁ ପ୍ରଯୋଜନା କରିଛନ୍ତି ଏମ୍ ନାଗଭୂଷଣ ମାଝୀ, ଉପସ୍ଥାପନାରେ ସତ୍ୟାନନ୍ଦ ସେଜପଡ଼ା ଏବଂ ଜୟଶ୍ରୀ ଦାସ।

0: শ্রোতাবন্ধু শুভেচ্ছা জনাই আরম্ভ করছো আজির পরিক্রমা কার্যক্রম। মুছি সত্যানন্দ,
1: জয়শ্রী, নমস্কার।
0: শ্রোতাবন্ধু আপন মানে জানি খুশি হবে যে ইতিমধ্যে আকাশবাণী কু 90 বর্ষ হয়ে গলা। 1936 মশিয়ারু 2026 মশিয়া পর্যন্ত দীর্ঘ 90 বর্ষর যাত্রাপথ সফলতার সহ অতিক্রম করেছে আকাশবাণী।
1: এই ভিতরে অনেক কলাকার মানুষ তথা কণ্ঠশিল্পী মানুষ সুযোগ দিয়ে রেডিও কণ্ঠশিল্পী ভাবরে সমাজের এক স্বতন্ত্র পরিচয় দেবারে রেডিও সফল হয়েছে। পিলামানঙ্কর, যুবক মানঙ্কর, বয়স্ক লোক মানঙ্কর বিভিন্ন সমস্যার সমাধান পাই বিভিন্ন প্রকারর কার্যক্রম মাধ্যমে জন সচেতনতা সৃষ্টি করে পারিবারে সফল হয়েছে। যেউঠি বিজুলি আলুয়র সুবিধা নথায়, বন পাহাড় মূলকরে আকাশবাণী হি তার শ্রোতা ভাই ভুড়ি মানুষ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য ও সচেতনতার তথা মনোরঞ্জন করিবারে মধ্য এই আকাশবাণী সফল হয়েছে।
0: এই আকাশবাণী কু নামকরণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ট্যাগর। আজ আসন্তু জনে রেডিও শ্রোতা প্রফেসর ডক্টর মোহিত কুমার ষড়ঙ্গী কু শুনিবা।
2: স্যার নমস্কার।
3: নমস্কার, মু ডক্টর মোহিত কুমার ষড়ঙ্গী। এই বারিপদা শহরে মোর জন্ম। এই বারিপদা হাই স্কুল, আমার এমপিসি কলেজ বারিপদা।

0: শ্রোতা বন্ধু, এ সংসার হেউছি এক রঙ্গমঞ্চ। আমি সমস্তে এ সংসারর জনে জনে অভিনেতা, যাহার আগে অভিনয় সরিযিব, নিয়ম অনুসারে সে এই পার্থিব সংসারর বিদায় নেইযিব।
1: সেথিপাই জীবনকু সরস সুন্দর করিবা পাই প্রকৃতি আমকু সবুজিমা, বন, পাহাড়, নদ, নদী সবুকিছি দেইছি। সংসারটা প্রকৃতরে আমর নুহে, তাকু অনুভব করিবা, তা পাই কিছি কাম করিবা, যা ফলরে কি আমি এ সংসারের সবু দুঃখ কষ্ট জঞ্জালর মুক্তি পাই পারিবা। সেথিপাই আমপাই প্রকৃতি সৃষ্টি করেছে সঙ্গীত। প্রকৃতির সবুজিমা, ঝরণার কুলুকুলু নাদ, তানা বানা বনফুলর মহক এবং নানা প্রকারর চড়ুই মানকর কিচিরমিচিরি শব্দরু অনুভবী লেখকটি সঙ্গীত লেখে, গপ লেখে, আউ উপন্যাস বি লেখে। সেইভাবে যেমানে সঙ্গীতকু সাধন করন্তি এবং নিজ কণ্ঠরে তাকু গান করন্তি, সেমানকু এ সমাজ আপে আপে ভালো পাই বসে।
0: সেইভাবে জনে হুছন্তি ময়ূরভঞ্জ জেলার কপ্তিপদা উপখণ্ডর ডিহরাকুল গাঁর বিশ্বনাথ পণ্ডা। ছুয়াটি বেড়ের এই সঙ্গীতর ধারে নিজকু নিমজ্জিত রাখিছন্তি এবং সঙ্গীতকু এতে ভালো পাই বসছন্তি যে সঙ্গীত তাঙ্ক জীবনর গোটায় চলাপথ। তবে আসন্তু তাঙ্করি কথা তাঙ্করি মুহুরু শুনিবা।
2: নমস্কার, মো কণ্ঠশিল্পী বিশ্বনাথ পণ্ডা, ঘর ডিহরাকুল, উদলা, ময়ূরভঞ্জ। আমো বাপাঙ্ক না স্বর্গত জগন্নাথ পণ্ডা এবং মাঙ্ক না রেখামণি পণ্ডা। মোর যে প্রথম সঙ্গীত গুরু থিলে, যে স্বর্গত আমার ককেই কক্কা কুহতি ভাগবত পণ্ডা, এবং দ্বিতীয় গুরু থিলে স্বর্গত সর্বেশ্বর দাস, এবং তৃতীয় গুরু গঙ্গাধর সেঠি, যে কি ইহধ্যা আম ত্যাগ করছেন, সি মোর শেষ গুরু থিলে। এই মান পাখু কিছু কিছু শিখিলা পরে এবে পিলা মানুষ সব দৌছি, শিক্ষা দৌছি।
3: তবে আপনার বয়স বর্তমান কেতে হব?
2: বয়স স্যার 50 স্যার।
3: আপনি কেতে পর্যন্ত পাঠ পড়ছেন?
2: মু স্যার বেশি পাঠ পড়িবার নাই, কেবল কেন ঘর পরিস্থিতি বহুত খারাপ লা, বাপা টিকে কলা প্রিয় নথিলে, সে কলা কু মু সঙ্গীত পাই বহুত বিরক্ত হতিলে, মু গীত গাউতিলে মাড় খাউতিলে, সেপাই কাই গীত গাউচি বলি। তো মু কিন্তু নুচি ছপিকি যাইকি গীত শিখুতিলি, গীত গাউতিলি। মোর প্রথম গুরু কইলে হব রেডিও, যেটা কি দ্বিপরে যে সব গীত বাজে লোক ঘরে, যাহার রেডিও থাকে, মু তাঙ্ক ঘর পছপট বাড়িরে যাইকি ছেড়া হইকি স্যার গীত শুনে, এটা নিরাড় সত্য কথা।
3: বর্তমান রেডিও আছে না?
2: হ্যাঁ বর্তমান স্যার রেডিও রাখিছি, তার রেডিও তার গীত গাই গিয়ে যে পুরস্কার পাওয়া সেই পয়সার কিনে।
3: কেতে পর্যন্ত পাঠ পড়লে? এবং
2: হ্যাঁ স্যার, মো প্লস টু পরে যেটা কি সঙ্গীতরে মন দেলে এবং সঙ্গীতরে বিশারদ মধ্যে পাস করছি স্যার।
3: সঙ্গীতরে বিশারদ কোটু পাস করলে?
2: গুরু গঙ্গাধর সেঠি পাখর শিখলা পরে সেটু স্যার পাস করলে চণ্ডীগড়।
3: এই যে এই গীতকু কাহিকি আপনার পেশা রূপে বাছিলে?
2: হ্যাঁ স্যার, সেটা গোটে বড়িয়া কথা কইছেন। মু দেখিলি যেতে মোর পাঠ হউনি, তো বিভিন্ন কার্যক্রমে মু প্রথম প্রথম যেত যেটি কম্পিটিশন হল, সেটি স্যার যাই মু অন্য মানে দেখিলি ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, সেইটাকে মন ভিতরকে নিয়ে আরে মু তো চেষ্টা কলে হব, মু স্যার প্রথম প্রথম গাইলি, তারপরে পরে হঠাৎ মু স্যার দেখিলি থার্ড হলি, সেকেন্ড হলি, তারপরে পরে স্যার ফার্স্ট হলি, যে ফার্স্ট হলি স্যার যে চালা চালা, তেণু আগুকু চালিছি যে চালিছি। এবে স্যার ওড়িশা সরকারকে বহুত ধন্যবাদ, সংস্কৃতি বিভাগের কাম করছি স্যার, বিভিন্ন অনুষ্ঠান যে চকাটোয়া ভজন সন্ধ্যা 30 বর্ষ স্যার অনুষ্ঠান, বহুত পিলা বি সেটু উত্তীর্ণ হয়েকি বিভিন্ন আড়ে নাম কলে, তো মু সেটার বর্তমান সে অনুষ্ঠানকে চলাউছি, মোর পিলা বি অছন্তি এবং জনে আমার মুখ্য যে বড় পা হিসাবে অছন্তি, তাঙ্কু নমস্য, সে অনুষ্ঠান স্বর্গত সর্বেশ্বর দাসঙ্কর সহধর্মী, সে বি অছন্তি, সে মধ্য সঙ্গীত পরিবেশন করছন্তি। আমার স্বতন্ত্র আমি ওড়িশা

বিশ্বনাথ পণ্ডা, আজ আপনার নিজ সম্পর্কে এবং সঙ্গীত নেই নিজের জীবিকা সম্পর্কে কিছু কইথিবারু আপনার আকাশবাণী বারিপদা কেন্দ্র তরফ অনেক অনেক ধন্যবাদ।

0: শ্রোতা বন্ধু, আপন মানে লক্ষ্য করুথিবে বর্তমানর পানিপাগরে বিশেষ পরিবর্তন ঘটিছে। প্রায় ওপরওয়ালি কাল বৈশাখীর প্রকোপ জারি রয়েছে। তেণু ঘরু অন্যত্র গলাবেলে কাল বৈশাখী প্রতি সতর্ক রহিবা, আবশ্যক স্থলে সঠিক জায়গায় আশ্রয় নেবা, এবং যদি বর্ষা পবন লাগি রহে, যদি বন্ধু ঘরকু যাইথান্তি তেবে বন্ধুঙ্ক ঘরে রহিযিবাটা ভল। এমিতি পরিস্থিতি দেই সময় গতিশীল হেউতিলা বেলে অনেক কথা ঘটনা হয়ে যাইছি। সেই ঘটনা সবুকু ঘটনা প্রবাহ ক্রমরে সজেইকি নেই আসছন্তি কল্যাণ কুমার সেনা।
1: আজির ঘটনা প্রবাহরে জিলাপালঙ্ক সম্মিলনী কক্ষরে বিভিন্ন যোজনার সমীক্ষা কলে মন্ত্রী ডক্টর কৃষ্ণচন্দ্র মহাপাত্র। বারিপদা শহরকু বুড়াবলঙ্গ নদী বন্যারু রক্ষা পাই আড়িবন্ধ ও রিং রোড নির্মাণ করা যিব। মহারাজা শ্রীরামচন্দ্র ভঞ্জদ বিশ্ববিদ্যালয় পক্ষরু পরিচালিত যুক্ত তিন চূড়ান্ত পরীক্ষা ফল প্রকাশ পাইলা। ম্যাট্রিক টপর পার্থ সারথী মহন্তঙ্কু সম্বর্ধনা এবং দেউলিঠারে 10 MVA বিদ্যুৎ সবস্টেশনকু উদ্ঘাটন কলে উপমুখ্যমন্ত্রী কনকবর্ধন সিংহ। বারিপদাঠারে জিলাপালঙ্ক সম্মিলনী কক্ষরে বিভিন্ন যোজনার অগ্রগতি সম্পর্করে গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন মন্ত্রী ডক্টর কৃষ্ণচন্দ্র মহাপাত্র সমীক্ষা করিছন্তি। এ সম্পর্কে মন্ত্রী ডক্টর কৃষ্ণচন্দ্র মহাপাত্র কইছন্তি,
2: আমি ময়ূরভঞ্জ জেলাকে এক আদর্শ জেলা বনাইবা চাহুছু, তেমন এটি চারিটা ইউএলভি থিলা, বারিপদা, রায়রামপুর, করঞ্জিয়া, উদড়া, এই চারিটা থিলা। এবে আহুরি আমি ছোটি নয়া ইউএলভি তৈরি করছু, তেমন নয়া ইউএলভি র কার্যক্রম আরম্ভ করিবা, নয়া কাম আরম্ভ করিবা, সেগুলাকে আমি ড্রেনেজ পাই আউ স্ট্রিট লাইট পাই আউ রোড পাই 50-50 লক্ষ অলরেডি দিয়া সরিছি, তেমন তাকে মধ্যে ত্বরান্বিত গতিরে কাম করিবা কথা, এবং রোড পাই মধ্যে পয়সা দিয়া হয়েছে, এবং অফিস যেটি জায়গা মিলছে সেটি অফিস বিল্ডিং পাই মধ্যে আমি পয়সা দিয়েছি, তেমন নয়া ইউএলভি কু তুরন্ত কার্যক্ষম করিবা পাই মধ্যে আজি তাকে সহিতে আলোচনা করা গলা, এবং যে ইউএলভি আমার পুরোনা আছে তাকে আমি এথর সবুঠু অধিক বজেটের পয়সা দিয়া হয়েছে, কোটি টাকা দিয়া হয়েছে, তেমন মু মোর রিভিউ মোর ডিপার্টমেন্ট কু করিবা সহিত সহিত তল স্তর কু মধ্যে যাইকি মু ইউএলভি স্তরের মধ্যে রিভিউ করুছি। এবে যাইথিলি সোনপুর যাইথিলি, সেটি রিভিউ করলি, অনুগুল জেলার কলি, সেইভাবে আজি ময়ূরভঞ্জ জেলার মধ্যে

কত নানা প্রকার ভক্তি কহুছন, এ বেদ পুরাণ নানা প্রকার ভাব আনিক সব লোক শিক্ষা দৌছন। একান্ত ভকতি লক্ষণ সত্যবাস কর প্রমাণ।

শ্রোতা বন্ধু আপনার মানে কার্যক্রম শুনছেন এফএম ব্যান্ডে 102.9 মেগাহের্টজ যোগে। আরম্ভ করুছি পরবর্তী কথাচিত্র, শুনন্তু শঙ্খা সিন্দুর কথাচিত্র গাইছেন শেখর ঘোষ।

0: শ্রোতাবন্ধু শুভেচ্ছা এবং শুভকামনা জনাই আরম্ভ করুছু আজির স্বাস্থ্য সম্পদ কার্যক্রম। শ্রোতা বন্ধু, গ্রীষ্ম ঋতু আরম্ভ হয়ে যাই, দিনকু দিন খরা অসহ্য হবার লাগিছি, তাপমাত্রা 45-48 কু টপিলা। আউ যদি আমি প্রতিকার ননেই খরারে বাহারকু যাউছু তাহলে অংশুঘাত হবার সম্ভাবনা রহুছি। তেবে খরাদিনে অংশুঘাত কাহিকি হুয়ে, এহার কারণ কণ এবং তার প্রতিকার কিপরি করা যাই পারিব, আসন্তু এ সমস্ত দিগরে বিস্তৃত আলোচনা করিবা।
1: এই কার্যক্রম শুনিবা পূর্বরু শুনন্তু এই বিজ্ঞাপন।
2: পানি পবন সবুর সমাধান করতে হো।
3: ওহো, মানে কথাটা টিকে ফিটেই কি কুহ।
2: মানে সিনি আ উষা কোম্পানির ইলেকট্রিক ফ্যান, উষার সিলাই মেশিন, টুলু উষা কমেন্ড গ্রিপস, হন্ডা কোম্পানির পম্প সেট, জেট সমরসিবল মনোব্লক আউ হন্ডা কোম্পানির জেনারেটর পম্প সেট, পাওয়ার উইডর, ঘাস কটা যন্ত্র, পেট্রোল ডিজেল কেরোসিনি পম্প সেট রে 10,000 পর্যন্ত এবং হন্ডা পাওয়ার উইডর রে 30,000 পর্যন্ত সরকারি রিহাতি সহিত জেটে সবু রকম সুবিধা মিলুচি।
3: কেটে মিলুচি হয় এতে সুবিধা
2: জানি ন কি হো। বারিপদার অতি পরিচিত তো দোকান পড়া
4: ঠিকানা হচ্ছে মেসার্স বাবুলাল অগরওয়ালা মেইন ট্রাফিক স্কোয়ার তিনিকুনিয়া ছক বারিপদা।
3: তাহলে যা না কি কৌছ,
2: চালো।
0: উপস্থিত অছন্তি অবসরপ্রাপ্ত বরিষ্ঠ ডাক্তার পার্থ সারথী উপাধ্যায়। আপনাদের আম কার্যক্রমকু স্বাগত জনাওছু। আজ্ঞা নমস্কার।
5: নমস্কার।
0: খরা তো দিনকু দিন বড়িবারে লাগিছি, দিন 11টা পরে বাহারকু বাহারিবা অসহ্য গরম অনুভূত হেউছি। এপরি অসাধারণ তাপমাত্রা আগকু বড়ি বড়ি চালিছি, যাহা ফলরে বাহারে কাম করুথবা লোক বা দিন মজুরিয়া মানঙ্ক পাই ভারী কষ্টদায়ক হয়ে পড়িছি এবং সাধারণ লোকঙ্ক পাই মধ্যে। তেবে এই অসহ্য তাপমাত্রা পাই সানস্ট্রোক বা অংশুঘাত হুয়ে বলি কহু, লোকে চেতাশূন্য হয়ে তলে পড়ি যাতে। তেবে মেডিকাল টার্ম রে অংশুঘাত কহিলে আমি কোন বুঝু?
5: ডাক্তারি ভাষারে আমি অংশুঘাত বা হিট স্ট্রোক বা সান স্ট্রোক বলি কহু। অংশু মানে সূর্য, ঘাত মানে প্রহার করিবা। তেণু সাধারণ ভাষারে লোকমানকু বুঝাইবা কহিলে আমি ইয়া কহিবু, সূর্যঙ্কর প্রখর কিরণর প্রহার যাহা ফলরে লোকমানে অংশুঘাত বা সানস্ট্রোক বা হিট স্ট্রোকর শিকার হুয়ন্তি।
0: সাধারণ ভাবে কহিবাকু গলে কেতে প্রকারর অংশুঘাত দেখা যায়?
5: সাধারণ ভাবরে আমি তিনি প্রকারর অংশুঘাতর সামনা করু। এই তিনি প্রকারর অংশুঘাত গোটিয়ে হিট এক্সার্সন, দ্বিতীয় হেলা হিট ক্রাম্পস এবং তৃতীয় হেলা হিট রাস, চতুর্থ যোটা মূলক আসিযা সেটা হচ্ছে সান স্ট্রোক। এই তিনিটা আমার প্রথম লক্ষণ। এই তিনিটা বেলু সজাগ ন হবা আমি হিট স্ট্রোক বা চতুর্থ স্তরকু চালি যা। তেণু এই তিনিটা হচ্ছে মুখ্য লক্ষণ।

0: এইপরি যেতবে ডাকিলা চাটুক্তি করি ভৈমাসুর
1: আচ্ছা
0: অসুর কথাকে রাজকুমারী কর্ণগত ন করি
1: হ্যাঁ
0: ভয়রে হেঙ্গুলাঙ্ক মন্দিরকু যাই
1: আচ্ছা
0: কবাটটি বন্ধ করি
1: আহা
0: অসুর পৌঁছিলা কবাট বন্ধ অছি
1: আজ্ঞা
0: আরে কবাটরে কর মারি ভৈমাসুর কোন ডাকিলা
1: কোন ডাকিলে
0: গোটিয়ে বদ আলোচনা করে
1: আচ্ছা
0: আরে

0: শ্রোতা বন্ধু, এটা কুচু আজির একক হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। আজ এতে শুনলে আপ এসে না থে কথাচিত্র কিছু গীত আকাশবাণী বারিপদা হিন্দি সম্বাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি রু শুনিপারিবে কিছু ক্ষণ মধ্যে।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে সর ফিরোজি।